0: tuned into Radio Masti 24/7 Live. Keeping the world Bollywood entertained anytime, anywhere.
1: ভালো তো
2: এতদিনের খটা ভুলা।